0: ঠেরিয়ে জরা, ইয়ে কমার্শাল তো শুনলি।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
2: Are you looking for help in English, Maths and Science? Slasa Tuition Centre and Homeschooling Academy can provide help to your child. We offer support in SATs, 11+, GCSE exams and A-level Maths, Physics, Chemistry and Biology. To book a free assessment to check the ability of your child, call us on 01159 168 231 or 07968 046 444. Slasa Tuition Centre and Homeschooling Academy. 64A to 64B, Northgate, New Basford, Nottingham. NG7 7FY. We are dedicated to helping your children reach their full potential. Slasa. Students Learning and Skills Academy.
3: हेलो, कहाँ पर हैं आप?
4: जी, मैं कहाँ हो सकता हूँ? या आपके दिल में या फिर ऑफिस में?
3: अरे जाने दें, बातें बनाना तो कोई आपसे सीखे, हमारे लिए तो वक्त ही कहाँ है आपके पास।
4: आय हाय, हर वक्त मिर्चें चबा के रखती हैं आप।
3: अरे मिर्चों से याद आया, घर में ना आटा है, ना दालें हैं, ना चावल हैं, और ना ही आपकी कॉफी मौजूद है, और इसके अलावा ग्रोसरीज की एक लंबी लिस्ट है, लेकिन आप तो आप है ना।
4: तो फिक्र किस बात की है, पाक फूड्स है ना, जहाँ पर ग्रोसरीज की तमाम आइटम्स निहायत ही मुनासिब रेट्स पर अवेलेबल हैं।
5: When you're running out of time and you have to purchase groceries, then come to Park Foods, 152, Sinnentondale, Nottingham, NG24HJ, 100 and 106, Berridge Road, Forest Fields, Nottingham, NG76LW.
3: Park Foods, जो नाम है मायार का।

0: ठहरिए जरा, ये कमर्शियल तो सुन ले।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
2: Are you looking for help in English, Maths and Science? Slasser Tuition Centre and Homeschooling Academy can provide help to your child. We offer support in SATs, 11 plus, GCSE exams and A-level Maths, Physics, Chemistry and Biology. To book a free assessment to check the ability of your child, call us on 01159 168 231 or 07968 046 444. Slasser Tuition Centre and Homeschooling Academy, 64A to 64B, Northgate, New Basford, Nottingham, NG7 7FY. We are dedicated to helping your children reach their full potential. Slasser, Students Learning and Skills Academy.
3: हेलो, कहाँ पर हैं आप?
4: जी, मैं कहाँ हो सकता हूँ? या आपके दिल में या फिर ऑफिस में?
3: अरे जाने दें, बातें बनाना तो कोई आपसे सीखे, हमारे लिए तो वक्त ही कहाँ है आपके पास।
4: आय हाय, हर वक्त मिर्चें चबा के रखती हैं आप।
3: अरे मिर्चों से याद आया, घर में ना आटा है, ना दालें हैं, ना चावल हैं, और ना ही आपकी कॉफी मौजूद है, और इसके अलावा ग्रोसरीज की एक लंबी लिस्ट है, लेकिन आप तो आप है ना।
4: तो फिक्र किस बात की है, पाक फूड्स है ना, जहाँ पर ग्रोसरीज की तमाम आइटम्स निहायत ही मुनासिब रेट्स पर अवेलेबल हैं।
5: When you're running out of time and you have to purchase groceries, then come to Park Foods, 152 Sinnentondale, Nottingham, NG24HJ, 100 and 106 Berridge Road, Forest Fields, Nottingham, NG76LW.
3: Park Foods, जो नाम है मायार का।
6: This is a public service announcement.
7: The station
8: that plays
9: foot tapping music.
10: Hazar 97.1 FM.
11: यही है आपका अपना रेडियो स्टेशन फजा 97.1 FM, जहां हर धुन के साथ चलती है आपकी धड़कन। सॉन्ग्स, बातें और वही अपनापन सिर्फ यहाँ। तो जुड़े रहिए, सुनिए और महसूस कीजिए हर लम्हा फजा 97.1 FM एंड डेप्थ।

0: ঠেরিয়ে জরা, ইয়ে কমার্শাল তো শুনলে।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
2: Are you looking for help in English, Maths and Science? Slasser Tuition Centre and Homeschooling Academy can provide help to your child. We offer support in SATs, 11+, GCSE exams and A-level Maths, Physics, Chemistry and Biology. To book a free assessment to check the ability of your child, call us on 01159 168 231 or 07968 046 444. Slasser Tuition Centre and Homeschooling Academy, 64A to 64B, Northgate, New Basford, Nottingham, NG7 7FY. We are dedicated to helping your children reach their full potential. Slasser, Students Learning and Skills Academy.
3: हेलो, कहाँ पर हैं आप?
4: जी, मैं कहाँ हो सकता हूँ? या आपके दिल में या फिर ऑफिस में?
3: अरे जाने दें, बातें बनाना तो कोई आपसे सीखे, हमारे लिए तो वक्त ही कहाँ है आपके पास।
4: आय हाय, हर वक्त मिर्चें चबा के रखती हैं आप।
3: अरे मिर्चों से याद आया, घर में ना आटा है, ना दालें हैं, ना चावल हैं, और ना ही आपकी कॉफी मौजूद है, और इसके अलावा ग्रोसरीज की एक लंबी लिस्ट है, लेकिन आप तो आप है ना।
4: तो फिक्र किस बात की है, पाक फूड्स है ना, जहाँ पर ग्रोसरीज की तमाम आइटम्स निहायत ही मुनासिब रेट्स पर अवेलेबल हैं।
5: When you're running out of time and you have to purchase groceries, then come to Park Foods, 152 Sinnentondale, Nottingham, NG24HJ, 100 and 106 Berridge Road, Forest Fields, Nottingham, NG76LW.
3: Park Foods, जो नाम है मायार का।
6: Bigger and better. The radio station for people who love music. 97.1 FM.

0: ঠেরিয়ে যারা কমার্শিয়াল তো শুনলে।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
2: Are you looking for help in English, Maths and Science? Slasser Tuition Centre and Homeschooling Academy can provide help to your child. We offer support in SATs, 11 plus, GCSE exams and A-level Maths, Physics, Chemistry and Biology. To book a free assessment to check the ability of your child, call us on 01159 168 231 or 07968 046 444. Slasser Tuition Centre and Homeschooling Academy. 64A to 64B, Northgate, New Basford, Nottingham. NG7 7FY. We are dedicated to helping your children reach their full potential. Slasser. Students Learning and Skills Academy.
3: हेलो, कहाँ पर हैं आप?
4: जी, मैं कहाँ हो सकता हूँ? या आपके दिल में या फिर ऑफिस में?
3: अरे जाने दें, बातें बनाना तो कोई आपसे सीखे, हमारे लिए तो वक्त ही कहाँ है आपके पास।
4: आए हाय, हर वक्त मिर्चें चबा के रखती हैं आप।
3: अरे मिर्चों से याद आया, घर में ना आटा है, ना दालें हैं, ना चावल हैं, और ना ही आपकी कॉफी मौजूद है, और इसके अलावा ग्रोसरीज की एक लंबी लिस्ट है, लेकिन आप तो आप है ना।
4: तो फिक्र किस बात की है, पाक फूड्स है ना, जहाँ पर ग्रोसरीज की तमाम आइटम्स निहायत ही मुनासिब रेट्स पर अवेलेबल हैं।
5: When you're running out of time and you have to purchase groceries, then come to Park Foods, 152 Sinnentondale, Nottingham, NG24HJ, 100 and 106 Berridge Road, Forest Fields, Nottingham, NG76LW.
3: Park Foods, जो नाम है मायार का।
6: यही है आपका अपना रेडियो स्टेशन फजान 97.1 FM, जहां हर धुन के साथ चलती है आपकी धड़कन। सॉन्ग्स, बातें और वही अपनापन सिर्फ यहां। तो जुड़े रहिए, सुनिए और महसूस कीजिए हर लम्हा फजान 97.1 FM एंड डेप्थ।

0: ঠেরিয়ে যারা, ইয়ে কমার্শাল তো শুনলে।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
2: Are you looking for help in English, Maths and Science? Slasser Tuition Centre and Homeschooling Academy can provide help to your child. We offer support in SATs, 11 plus, GCSE exams and A-level Maths, Physics, Chemistry and Biology. To book a free assessment to check the ability of your child, call us on 01159 168 231 or 07968 046 444. Slasser Tuition Centre and Homeschooling Academy. 64A to 64B, Northgate, New Basford, Nottingham. NG7 7FY. We are dedicated to helping your children reach their full potential. Slasser. Students Learning and Skills Academy.
3: हेलो, कहाँ पर हैं आप?
4: जी मैं कहाँ हो सकता हूँ, या आपके दिल में या फिर ऑफिस में?
3: अरे जाने दें, बातें बनाना तो कोई आपसे सीखे, हमारे लिए तो वक्त ही कहाँ है आपके पास।
4: आए हाय, हर वक्त मिर्चें चबा के रखती हैं आप।
3: अरे मिर्चों से याद आया, घर में ना आटा है, ना दालें हैं, ना चावल हैं, और ना ही आपकी कॉफी मौजूद है, और इसके अलावा ग्रोसरीज की एक लंबी लिस्ट है, लेकिन आप तो आप है ना।
4: तो फिक्र किस बात की है, पाक फूड्स है ना, जहाँ पर ग्रोसरीज की तमाम आइटम्स निहायत ही मुनासिब रेट्स पर अवेलेबल हैं।
5: When you're running out of time and you have to purchase groceries, then come to Park Foods, 152 Sinnentondale, Nottingham, NG2 4HJ, 100 and 106 Berridge Road, Forest Fields, Nottingham, NG7 6LW.
3: Park Foods, जो नाम है मायार का।
6: You are listening to 97.1 FM, Radio